รวมบาเฮลมบาตมและเดฟที่จีเย็นจีกันเซลที่จีเย็นยับอดุนเวรเงลวัชเชรวมเฮลมบาบาตมจีเย็นจีอัมบเตจูร์ดอมจูกูร์เอสเคยเอสเคยกันเอาลีกันเลยนูเด็กนี่นี่เมลที่อาดูนะยาลเรคมันแต่มอมเรคมอดเอสดิมันบ่อาดูนะทุกีมุงเอวะฮักยุนสาสุเนอักฟุเนดักยุมันจาร์ที่ยอนะทูบเด็กดีกว่าจามุที่เฮลอักเด็กSopuko, chisunu fit whip, chisunu helmip, chisunu dole mip, sopit, sunu imorom, ndakte, mono wakne, sop na yale, so sopule samorom bile jege, so sopule samorom binye gis gudeg beche, yale defa sop, tedes di sop.Yalla mu ngek ñun suñu andek mom suñu ko déggalé suñu jappé iyeblem dencelen ci suñu bir xol té di len jëfé sa suñé ak fune Yalla mu ñuy xaar ki bare muñ laDi Bali, yir ti mer, te fes ak chofe, ki mou yal. Amul bay, bisout yal. Amul bay, bisout yal. Motahit, Yesu Isa, ne sama bay,sama bay tude yalla sama bay lolo tax bes talibe yi don ko ñaan ndax mu jangal len naka la ñoo ñaané yalla mu adune len su ngende ñaan ne len bay ne se tour sel ne se ngour dik lo beug naam ci souf naka ci sama may nu tay sunu dund ngir gu nek te bañu sunu itoy naka ño bali ñanu toñ te bunu bay ñu tabe ci firu belis wande musel ñu ci lu bon ami ñana ngo ñaan bu gën ci ñaan té kërcien yi sa suné di ñaan yalla ci bi lé ñaan té yalla di lén moussa yalla di lén ar yalla di lén sam yalla di lén may yiwam aki barké way bala ñu sori ci waxtaan ak dayo bes bi sel bes bu reuy kan la yalla ci jigen yi ci aduna ci sepp weur ngeul may ni maryam mu sel mi kan daf ko tan daf ko sempi ci jigen ñepp ci aduna mom la yalla tan ki yalla tek loxom mom maryam ap njagamar waw ap njagamar la mom la yalla tan yawur ci deret